মুরাইয়া মারে গিল গুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে মুরাইয়া মারে গিল গুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে।

0: নমস্কার, আপনাকে তাহাত রেডিও পুনেরি আওয়াজ 107.8 FM খুশ রাখো, খুশিয়া বাটো।
1: নমস্কার মিত্রান্নো, বিশ্রান্তিনন্তর পরত একদা তুমচে খুব খুব মনাপাসুন স্বাগত। মি আহে প্রজ্ঞা। তো মন্ডলী, আজ